0: pada tatapan matanya yang dianggap serupa.
1: আসলে এটা 10 মাস আগে আমি রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করছি এবং তখন থেকে এখন অবধি আমার ফার্মে আছে আর এটার নামটা দেওয়া হইছে আমার ছোট ভাই আদর করে সব করে মজা করে ওর নামটা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর নামটা দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ওর চুলগুলো আর চুলগুলো এটা একটা অ্যালবিনো বিরল প্রজাতির মহিষ এই মহিষগুলো দেখতে গোলাপি রঙের হয় এবং এটা একটু এক্সেপশনাল ওর চুলের কারণে এবং এই চুলের কারণে ওর নামটা এই নামটা দেওয়া হয়েছে
2: দেখতে মানে তার চুল চোখ এগুলো দেখে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হয়েছে আমাদের কাছে
0: Meski hanya sekedar kebetulan, kerbau berjambul pirang ini berhasil membuat warga terhibur dan geleng-geleng kepala.